0: আমি ছড়িমাঝিকে ভাগ্যের খোটো মেরেছিল।
1: ভাগ্য খোটো এরকম কোন জন্মে গেলেন বলতেন? ভাগ্য তো আপনি বরণ করতেন।
0: কোথায় তোর বলে তুমি ভাগ্য বড় উঠেছ কিনা?